0: Manipur matam magina kangla ipak mingthol kayani thonakiba fajabagi ningthibagi jagoi raski pologi sanaroi singi asukki matik yamkre
1: khongthang kayarak awa ana masing khangdana khanglaklabi iramdam manipur ni ngasisu mahousa mahousa gum adumak khangli awaba polum kaya loinai dana mangsulang tungsu ten haibadumak ngasigi miyam da thokle adunani launarakli ba kholau makhal kaya kaya ngasisu laurakli thamagi manga suba yumsa kaisanumita khudol tamjaba akashvani imphal gi thoram
0: miyam gi kholau
1: pungfam sida khudol tamjari huyen lan pau pau se gi tengbanga loinana ngasigi miyam gi kholau da pujarakli economic blockade amadi masigi saitheng
2: apen pen da balai ba haibasi miyoi bai khoi gi hauna sani apam khudimak loina thungani haibasu laite ai ai gi aning ba pam basingam namak thungda ba yade haina hona raklabadi khunai sida miyoi ban mi oi kai dong nung da hingba ngamlak loi laikha tarkani khunai adu mami samlakani laibagadu mutki gani
1: थोइने हेन लुरिबदि मियाम न मियाम गि अपाम ब मिहुत खलगा लेंगाक चब मफम दा मियाम गि निंगतम ब गि थाक्सी अदुकि मतिक वांगे भारत तसु इंडियन कॉन्स्टिट्यूशन ना फंडामेंटल राइट्स लेहलिबसी भारत कि मियाम गि दमकतनी राइट टू इक्वालिटी राइट टू फ्रीडम अमदि राइट अगेंस्ट एक्सप्लोइटेशन पुमनमक फंडामेंटल राइट्स कि मनुंग चल्ले
2: तौबतबो इंडियन कॉन्स्टिट्यूशन मियाम द पीरीबा हक सिंग सिजन रनिंग बमोंग द सिजन अब यागनी हाइबदी खक पंदे ngam namak chana kanglon amamamna yamna section na ngak senduna thami chana kanglon sing asigi wangmada lebak asigi citizen namana kaidong da khak sat pa yade adu moinamak indian constitution na piriba hak singi wangmada mi yamana miyoi kharana phurup amana natraga phurup singna lup amana lup singna dabi torok tab sunati
1: असिगुम्बा मतौसी इंडिया गी स्टेट सिंगी मनुंगदा सिंग ने इकोई क्वेश्चन बा पिखरबा मणिपुर कौबा स्टेट सिदा इतत ततन थोई लोइबा नाइदे मणिपुर गी इसु सिंग मालेम सिदा खम थेंग न वारबा मियोई कांगबु सिंगी लक्ता आइखोई मणिपुरी सिंगसु अमनी मानादबा खेनाबा मरम कयाना वाहल लिबा सिंगी लक्ता मणिपुर गी हाईवे सिंगबु इतत ततन थिंगजिलिबा इकोनॉमिक ब्लॉकेट असिनासु आइखोइबु खम थेंगनो वाहली चिंगी सरुकन यामबा तंपा की सरुकन यामदबा मणिपुर गुंबा स्टेट अमददी मेनलैंड इंडिया गा नक्सिन नहली बसी मरु ओइना नेशनल हाईवे 2 अमददी नेशनल हाईवे 37 अनि असिननी मणिपुर द संग्रब याद्रबा तंगाई फदब पोलम सिंह नेशनल हाईवे अनि सि फाउदना पुसिलक पंगाक्तनी
2: आइखोइगी इरमदमद पुथोकसरीबा पोथोकसिंगदी खजिक खक्तनी लबुक मरांग काइन लेबि स्टेट मालबसु लमदम सिगि लबुक सिंगदगि पुथोरकपा फोकथोकना साव फाव बकोना बनति सानन बसांगा सुनी मनाम सिंग मरु मरांग सुनी आंगा गमन हेक पोप नुमित सिजनरीबा निंगथा दगि हौरगा सारी थकलिब पोलम सिंग अकि एमोगि पोलम सिंग अना लायंग गि हिदाक लांग थक सिंग सेट इन द बफिरोल सिंग युम कई साबगि पोलम सिंग साइकल दगि हौरगा मखल कयागि गारी सिंग गारी सिंग द सिजनरीब पेट्रोल डीजल अटोप पेट्रोलियम गि पोथोक सिंग साखुम गि थुम थाउ दगि हौरगा सेंग फाउवा पिक खरब स्टेपलर पिन योरपी अमदि यतुम दगि हौरगा चाउर चाउर ब योट स्टील सिमेंट टाइल्स मार्बल ग्रेनाइट फाउबा महिरोय सिंग ने सिजनरीब पेंसिल इरेजर दगि हौरगा लेबोरेटरी द थमलिब पोलम सिंग इलेक्ट्रिकल आइटम सिंग इलेक्ट्रॉनिक गैजेट सिंग लौमी सिंग यामना मरु ओइरिब रसायन गि हार तिलाट हिदाक लौ हिदाक नापी हिदाक मसीद सुनतना लमदम सिद युमथोंग खुदिंग द सीजन नरीबा उतोंगा नमनब फबुंगा फाउबा मपानदगी अयामन पुसिलक पंगाक्तनी
1: आइखोयगी लमदम सिद खरखक पुथोकचब पथोक सिनतना मपानदगी अनंब पुसिलक लगा हिंगली बचिंगलै बाक्सिद नेशनल हाईवे सिंग ब्लॉकेट तौसिंदुना पोचै अमत पुसिलक पयाहंद्रबदी करी ओइगनी मसीगी सुमथक्ता ख्वाइरमबन कैथेलदा अमदी अतोप कैथेल सिंगदा पोचैगी ममल ललोन इतिक तौरिबसिना लेपनिंगबा ममलदा लेपतुने योली सीदनब होनाबदा मियामसु ngamना ngamनाबा अरेप ममलदुदा लैब लेपते मरमसिना खुनाइसिगी सिनमितलोनददि मचिन मांगख्रब लंगचाका पांखक ओइरे ngasifawbada senmilon shoklaba senthok maning halaklaba lamdam amatana mang thana chatkhibagi puwari leite ꯁꯨꯞꯅ ꯈꯛꯀꯤ ꯃꯔꯥꯏ ꯆꯥꯏꯊꯔꯛꯄꯒꯤ ꯋꯥꯔꯤ ꯅꯠꯇꯅ ꯑꯍꯦꯟꯕ ꯀꯔꯤꯁꯨ ꯂꯩꯇꯦ꯫
2: ꯆꯔꯥꯝ ꯆꯠꯅꯔꯕ ꯃꯤ ꯑꯃꯅ ꯈꯣꯏꯔꯥꯡ ꯈꯣꯏꯁꯥꯎꯅꯕ ꯍꯥꯏꯕꯁꯦ ꯃꯁꯥꯅ ꯇꯥꯕꯅꯤ꯫ ꯈꯣꯏꯁꯥꯎꯅꯔꯕ ꯃꯤ ꯑꯃꯗ ꯅꯥꯛ ꯄꯨ ꯇꯥꯅ ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯕ ꯍꯥꯏꯕꯁꯤꯁꯨ ꯑꯣꯏꯊꯣꯛꯇꯦ꯫ ꯍꯧꯖꯤꯛ ꯂꯝꯗꯝꯁꯤꯒꯤ ꯃꯤ ꯈꯨꯗꯤꯡꯃꯛ ꯁꯥꯎꯏ, ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯕ ꯌꯥꯗꯦ꯫ ꯁꯥꯎꯍꯟꯅꯕꯒꯤ ꯍꯧꯔꯛꯐꯝꯁꯤꯡꯒꯤ ꯃꯅꯨꯡꯗ ꯅꯦꯁꯅꯦꯜ ꯍꯥꯏꯋꯦ ꯕ꯭ꯂꯣꯀꯦꯠ ꯇꯧꯕ ꯑꯁꯤꯅꯁꯨ ꯃꯔꯝ ꯑꯃ ꯑꯣꯏꯔꯤ꯫ ꯃꯥꯅ ꯃꯥꯅ ꯑꯄꯥꯝꯕꯗ ꯇꯧꯕ ꯌꯥꯕ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯃꯒꯨꯝ ꯎꯔꯛꯇꯕ ꯃꯇꯥꯡꯁꯨ ꯌꯥꯎꯗꯕ ꯅꯠꯇꯦ꯫ ꯂꯣ ꯂꯩꯇꯕ, ꯂꯩꯉꯥꯛ ꯂꯩꯇꯕ, ꯆꯠꯅ ꯀꯥꯡꯂꯣꯟ ꯂꯩꯇꯕ, ꯅꯨꯡꯁꯤꯕꯒꯤ ꯑꯃꯗꯤ ꯅꯨꯡꯁꯤꯅꯕꯒꯤ ꯃꯃꯤ ꯑꯃꯠꯇ ꯇꯥꯗꯕ, ꯑꯉꯝ ꯑꯉꯝ ꯁꯦꯠ ꯁꯦꯠꯇꯨꯅ ꯆꯥꯟꯅꯔꯤꯕ ꯂꯝꯗꯝ ꯑꯃꯒ ꯆꯞ ꯃꯥꯟꯅꯔꯛꯄ ꯃꯇꯥꯡꯁꯨ ꯌꯥꯎꯗꯕ ꯅꯠꯇꯦ꯫
1: ꯍꯧꯖ ꯍꯧꯖ ꯊꯦꯡꯈꯥꯡ ꯀꯌꯥꯗ ꯃꯔꯝ ꯑꯃ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯃꯔꯝ ꯑꯃꯒꯤꯗꯃꯛ ꯅꯦꯁꯅꯦꯜ ꯍꯥꯏꯋꯦ ꯕ꯭ꯂꯣꯀꯦꯠ ꯇꯧꯔꯛꯂꯤꯕꯁꯤ ꯆꯍꯤ ꯃꯁꯤꯡ ꯌꯥꯝꯂꯛꯂꯤ꯫ ꯃꯇꯝ ꯇꯦꯟꯕ ꯁꯥꯡꯕ ꯑꯗꯨꯅ ꯇꯣꯉꯥꯟꯅ ꯊꯝꯈ꯭ꯔꯒ ꯑꯋꯥꯕꯒꯤ ꯄꯟꯈꯩ ꯈꯝ ꯊꯦꯡꯂꯕ ꯈꯥꯡꯕ ꯉꯝꯕꯒꯤ ꯋꯥꯡꯃꯗ ꯂꯩꯈ꯭ꯔꯕ ꯃꯇꯧ ꯑꯁꯤꯅ ꯒꯥꯔꯤ ꯗ꯭ꯔꯥꯏꯚꯔꯁꯤꯡꯗꯈꯛ ꯑꯋꯥꯕ ꯄꯤꯕ ꯅꯠꯇꯅ ꯃꯤꯄꯨꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯑꯋꯥꯕ ꯄꯤꯔꯤ꯫ ꯃꯁꯤꯒꯤꯗꯃꯛꯅꯤ ꯃꯥꯏꯀꯩ ꯀꯌꯥꯗꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯈꯣꯜꯂꯥꯎꯁꯤꯗ ꯏꯀꯣꯅꯣꯃꯤꯛ ꯕ꯭ꯂꯣꯀꯦꯠꯄꯨ ꯈꯝ ꯊꯦꯡꯅ ꯌꯥꯅꯤꯡꯗꯕꯒꯤ ꯈꯣꯜꯂꯥꯎ ꯀꯌꯥ ꯂꯧꯅꯔꯛꯂꯤꯕ
3: ꯂꯥꯃꯥꯏ ꯄꯣꯝꯑꯣꯡꯕꯤ ꯁꯨꯃꯤꯂꯥ ꯀ꯭ꯋꯥ ꯀꯥꯊꯦ ꯃꯣꯏꯔꯥꯡ ꯄꯣꯔꯦ ꯂꯩꯀꯥꯏ ꯂꯩꯐꯝꯅ ꯑꯩꯁꯦ ꯍꯩꯔꯥꯗꯤ ꯑꯗꯨꯝ ꯌꯣꯜꯂꯦꯗꯅ ꯀꯨꯏꯔꯦ ꯌꯣꯜꯂꯛꯏꯁꯦ ꯑꯗꯨꯒ ꯁꯨꯃꯥꯏꯅ ꯂꯝꯕꯤ ꯊꯣꯡ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯕꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯗ ꯑꯋꯥꯕꯁꯦ ꯃꯌꯥꯝ ꯊꯦꯡꯅꯩꯌꯦꯕ ꯁꯣꯝꯗ ꯂꯝꯕꯤ ꯌꯥꯔꯤꯉꯩ ꯃꯇꯝꯗꯗꯤ ꯅꯨꯃꯤꯠ ꯍꯨꯝꯅꯤ ꯃꯔꯤꯅꯤꯗ ꯄꯣꯠ ꯌꯧꯔꯛꯑꯦꯕꯀꯣ ꯖꯤꯔꯤ ꯂꯝꯕꯤꯗ ꯀꯣꯏꯔꯒ ꯂꯥꯛꯄ ꯃꯇꯝꯗꯗꯤ 1 kg ꯑꯃꯗ ꯂꯨꯄꯥ 90 ꯒꯥꯔꯤ ꯚꯔꯥ ꯍꯦꯟꯒꯠꯂꯛꯏꯁꯤꯕꯨ ꯑꯗꯨꯒ ꯅꯨꯃꯤꯠ 90 ꯆꯪꯈꯤꯕ ꯃꯇꯝꯁꯦ ꯑꯗꯨꯒ ꯀꯥꯂꯦꯟ ꯃꯇꯝ ꯑꯣꯏꯕꯅꯤꯅ ꯂꯝꯕꯤ ꯁꯥꯡꯅ ꯅꯨꯃꯤꯠ 90 ꯆꯪꯉꯛꯄꯅꯤꯅ ꯄꯣꯠꯁꯦ ꯁꯥꯒꯠꯂꯒ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯄꯜꯂꯛꯑꯦꯕ ꯗꯥꯎ ꯌꯥꯔꯒꯅ ꯄꯜꯂꯛꯇꯕ ꯗꯥꯎ ꯌꯥꯗ꯭ꯔꯒꯅ ꯄꯜꯂꯛꯄ ꯍꯥꯏꯁꯦ ꯃꯔꯨꯃꯨꯛ ꯂꯧꯈꯠꯅꯤꯡꯉꯥꯏ ꯌꯥꯎꯗꯕ ꯌꯥꯎꯏꯀꯣ ꯃꯥꯖꯣꯟꯁꯤꯡꯁꯨ ꯄꯩꯁꯥ ꯄꯨꯊꯩ ꯑꯩꯈꯣꯏꯁꯨ ꯄꯨꯊꯩ ꯂꯣꯏ ꯄꯨꯊꯃꯤꯟꯅꯔꯤꯅꯦꯕ ꯁꯦꯝ ꯕꯣꯛꯁ ꯑꯃ ꯂꯧꯕꯗ ꯂꯨꯄꯥ 6,000 ꯆꯥꯎꯉꯥꯂꯛꯑꯦꯕ ꯍꯥꯟꯅ 4,000 ꯄꯤꯔꯝꯕꯗꯣ ꯀꯌꯥꯝ ꯍꯦꯟꯒꯠꯂꯝꯃꯅꯤ ꯂꯨꯄꯥ 90 kg ꯑꯃꯗ ꯍꯦꯟꯒꯠꯂꯛꯄꯁꯤꯅ ꯖꯤꯔꯤ ꯂꯝꯕꯤꯗ ꯀꯣꯏꯔ ꯂꯥꯛꯄꯗ ꯂꯨꯄꯥ 100 ꯇꯣꯉꯥꯟꯅ ꯑꯦꯛꯁꯇ꯭ꯔꯥ ꯍꯦꯜꯂꯛꯀꯗꯣꯏꯅꯦꯕ ꯋꯦꯠꯀꯤ ꯃꯇꯨꯡ ꯏꯟꯅ ꯂꯝꯕꯤ ꯌꯥꯗꯕꯅ ꯔꯦꯟ ꯏꯁꯇꯥꯏꯠ ꯀꯔꯤ ꯀꯔꯥꯁꯦ ꯑꯗꯨꯝ ꯍꯥꯏꯗꯅ ꯊꯣꯛꯄꯅꯤꯅ ꯄꯣꯠꯁꯦ ꯀꯣꯛꯄꯒꯁꯨ ꯂꯥꯛꯀꯗꯣꯏꯅꯦꯕ ꯑꯗꯨꯒ ꯁꯦꯝ ꯀꯦꯖꯤ ꯑꯃꯗ 400 ꯄꯤꯔꯦꯀꯣ 400ꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯀꯣꯞꯄꯁꯦ ꯄ꯭ꯔꯖꯥꯅ ꯂꯩꯕ ꯌꯥꯔꯣꯏꯕ 100ꯗ ꯄꯤꯔꯒ ꯄꯣꯠꯁꯤꯕꯨ ꯀꯃꯥꯏꯅ ꯑꯀꯣꯞꯄ ꯀꯃꯥꯏꯅ ꯂꯩꯗꯣꯔꯤꯒꯦ ꯇꯁꯦꯡ ꯇꯁꯦꯡꯅ ꯍꯥꯏꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯁꯨ ꯄꯩꯁꯥ ꯄꯨꯊꯔꯤꯅꯦꯕ ꯁꯤꯁꯦ ꯑꯗꯣ ꯈꯪꯗꯕ ꯃꯤꯅꯗꯤ ꯄꯣꯠꯀꯤ ꯃꯃꯜꯁꯦ ꯌꯥꯝ ꯇꯥꯡꯉꯦ ꯀꯩꯒꯤꯅꯣ ꯅꯣꯏꯒꯤꯁꯤꯕꯨ ꯌꯥꯝ ꯇꯥꯡꯃꯟꯒꯦꯔꯦ ꯏꯁꯧ ꯂꯥꯡꯉꯦꯕ ꯄꯣꯠ ꯕꯣꯛꯁ ꯑꯃ ꯂꯣꯏꯕ ꯃꯇꯝꯗ ꯂꯨꯄꯥ 100ꯒꯨꯝꯕ 150ꯒꯨꯝꯕ ꯂꯦꯝꯕ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯏꯀꯣ ꯂꯥꯏꯕꯛ ꯐꯔꯒꯅ 90 ꯂꯦꯝꯕ ꯌꯥꯎꯔꯛꯀꯅꯤ ꯋꯥꯔꯤꯅꯦꯕ ꯄꯣꯠꯅ ꯁꯣꯏꯔꯗꯤ ꯄꯩꯁꯥ ꯄꯨꯊꯔꯦ ꯃꯇꯝꯒꯤ ꯃꯇꯨꯡ ꯏꯟꯅ ꯅꯣꯔꯃꯦꯜꯒꯤ ꯂꯝꯕꯤꯁꯦ ꯂꯥꯛꯍꯟꯅꯤꯡꯉꯤ ꯑꯗꯨꯕꯨ ꯃꯤꯌꯥꯝꯒꯤꯅꯤ ꯑꯄꯨꯟꯕꯒꯤ ꯈꯣꯜꯂꯥꯎꯅꯤ ꯑꯩꯈꯣꯏꯅꯗꯤ ꯀꯩ ꯍꯥꯏꯔꯨꯅꯤ ꯇꯝꯗꯒꯤ ꯑꯗꯨꯝ ꯍꯦꯟꯒꯠꯂ ꯑꯩꯈꯣꯏꯁꯨ ꯌꯣꯟꯕ ꯇꯥꯕꯅꯤ ꯃꯥꯡꯒꯦꯔ ꯇꯣꯡꯒꯦꯔ ꯇꯣꯛꯄꯗꯤ ꯌꯥꯗꯕꯅ ꯅꯣꯡꯃꯒꯤ ꯇꯉꯥꯏ ꯐꯗꯕꯒꯤ ꯂꯩꯔꯒ ꯆꯥꯔꯤꯁꯤꯡꯁꯤꯗꯤ ꯑꯋꯥꯕ ꯆꯩꯊꯦꯡꯁꯦ ꯇꯞꯅ ꯁꯤꯃꯤꯂꯣꯟꯁꯦ ꯁꯤꯗꯔꯛꯑꯅꯤꯕ ꯏꯕꯨꯡꯉꯣ ꯌꯥꯝ ꯁꯦꯡꯅ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯁꯤ ꯆꯍꯤ 90 ꯇꯥꯜꯂꯁꯨ ꯁꯤꯒꯤ ꯄꯩꯁꯥꯁꯤꯗꯤꯅꯦ ꯑꯃꯨꯛ ꯍꯟꯅ ꯍꯜꯂꯛꯄ ꯉꯝꯃꯔꯣꯏ ꯍꯥꯏꯕ ꯇꯞꯅ ꯁꯤꯕꯁꯤ ꯁꯨꯝ ꯁꯤꯔꯛꯑꯗꯣꯏꯅꯦ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯁꯦꯝ ꯀꯦꯖꯤ ꯑꯃꯗ ꯂꯨꯄꯥ 100 ꯁꯦꯝꯃꯣ ꯁꯦꯝ 6 ꯆꯠꯂꯦ ꯑꯗꯨꯗꯤ ꯁꯦꯝ ꯄꯤꯁ ꯑꯃꯗ ꯂꯨꯄꯥ 70 ꯆꯤꯡꯉꯒꯗꯤ ꯀꯃꯥꯏꯅ ꯆꯥꯡꯉꯝꯗꯣꯔꯤꯒꯦꯕ 70ꯁꯦ ꯃꯤ ꯑꯃꯅ ꯆꯥꯕꯗ ꯅꯨꯡ ꯁꯦꯝ ꯑꯅꯤ ꯑꯍꯨꯝ ꯆꯥꯊꯣꯛꯉꯝꯗ꯭ꯔꯣ ꯑꯗꯨꯅꯦ
4: ꯁꯣꯔꯣꯖꯤꯅꯤ ꯑꯩꯒꯤ ꯂꯩꯐꯝꯅ ꯎꯔꯤꯄꯣ ꯏꯀꯣꯅꯣꯃꯤꯛ ꯂꯩꯕꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯍꯤꯔꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯑꯐꯕꯗꯤ ꯑꯃꯠꯇ ꯂꯥꯛꯇ꯭ꯔꯦ ꯃꯤꯑꯣꯏꯕ ꯈꯨꯟꯅꯥꯏꯗ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯋꯥꯕ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯍꯦꯟꯅ ꯍꯤꯡꯕꯗ ꯋꯥꯕ ꯇꯥꯡꯀꯛ ꯑꯃ ꯑꯣꯏꯔꯦ ꯃꯁꯤ ꯐꯍꯟꯒꯦ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯒꯗꯤ ꯂꯩꯕꯤꯔꯤꯕ ꯒꯣꯔꯃꯦꯟꯁꯦ ꯁꯤꯅ ꯑꯦꯅꯤ ꯍꯥꯎ ꯇꯧꯔꯒ ꯃꯥꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯀꯤ ꯄ꯭ꯔꯖꯥꯁꯦ ꯅꯨꯡꯉꯥꯏꯅꯕ ꯁꯦꯝꯐꯝꯁꯦ ꯃꯥꯅ ꯊꯣꯛꯏ ꯍꯥꯏꯕꯁꯦ ꯑꯩꯒꯤ ꯃꯣꯠ ꯑꯣꯏꯅ ꯄꯤꯅꯤꯡꯉꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯀꯔꯤ ꯅꯨꯡꯒꯤ ꯄꯣꯛꯎꯕꯅꯣ ꯍꯥꯏꯕꯗꯣ ꯌꯧꯔꯕꯅꯤ ꯃꯅꯤꯄꯨꯔ ꯍꯥꯏꯔꯤꯕ ꯏꯃꯥ ꯂꯩꯕꯥꯛ ꯅꯨꯡꯁꯤꯈ꯭ꯔꯕꯁꯦ ꯀꯔꯤ ꯅꯨꯡꯒꯤ ꯄꯣꯛꯎꯕꯅꯣ ꯍꯥꯏꯕꯗꯣ ꯌꯧꯔꯦ ꯍꯤꯔꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯂꯥꯏꯔꯕꯒꯤ ꯍꯤꯡꯅꯅꯕꯒꯤ ꯄꯥꯝꯕꯩ ꯑꯃꯠꯇ ꯂꯩꯇ꯭ꯔꯦ ꯑꯩꯒꯤ ꯃꯣꯠ ꯑꯣꯏꯅ ꯍꯥꯏꯌꯨ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯃꯗ ꯌꯦꯡꯉꯨꯏ ꯂꯥꯏꯔꯕꯒꯤ ꯂꯝꯕꯤ ꯂꯩꯇ꯭ꯔꯦ ꯑꯃꯗ ꯌꯦꯡꯉꯨꯏ ꯂꯥꯏꯔꯕꯒꯤ ꯂꯝꯕꯤ ꯂꯩꯇ꯭ꯔꯦ ꯑꯗꯨ ꯃꯅꯤꯄꯨꯔꯗꯗꯤ ꯄꯣꯛꯁꯜꯂꯨꯔꯦ ꯂꯥꯏꯔꯕꯁꯦ ꯀꯔꯝ ꯇꯧꯇꯥꯕ ꯌꯥꯝ ꯉꯥꯡꯅꯤꯡꯉꯤ ꯈꯪꯖꯗꯕ ꯑꯩꯈꯣꯏꯅ ꯉꯥꯡꯅꯤꯡꯕꯁꯦ ꯂꯣꯏꯔꯛꯑꯕꯅꯤ ꯀꯔꯤꯝꯇ ꯍꯤꯔꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯈꯪꯗꯕ ꯑꯩꯈꯣꯏꯅ ꯉꯥꯡꯅꯤꯡꯕꯁꯦ ꯊꯦꯡꯅꯖꯕꯗ ꯍꯤꯔꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯑꯐꯅꯤꯡꯉꯥꯏ ꯃꯔꯝ ꯁꯨꯡꯂꯩ ꯂꯩꯇ꯭ꯔꯦ ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯇꯧꯔꯤꯕ ꯃꯤꯠꯃꯥꯡꯗ ꯎꯔꯤꯕ ꯑꯃꯒꯤ ꯑꯣꯏꯔꯣ ꯑꯗꯒꯤ ꯂꯝꯕꯤꯒꯤ ꯑꯣꯏꯔꯣ ꯑꯃꯠꯇ ꯑꯐꯕ ꯎꯗ꯭ꯔꯦ ꯇꯨꯡꯗꯅꯦ ꯁꯨꯃꯥꯏꯅ ꯍꯤꯡꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯕꯨ ꯉꯝꯈꯤꯗ꯭ꯔ ꯍꯥꯏꯕꯁꯦ ꯈꯜꯂꯦꯕ ꯂꯝꯕꯤ ꯊꯤꯡꯖꯟꯕꯁꯤꯅ ꯍꯤꯔꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯂꯣꯏ ꯋꯥꯔꯦ ꯀꯩꯅꯣ ꯂꯣꯏ ꯋꯥꯔꯦ ꯒ꯭ꯌꯥꯁ ꯃꯃꯟ ꯀꯌꯥ ꯄꯤꯔꯦ ꯆꯦꯡ ꯃꯃꯟ ꯀꯌꯥ ꯄꯤꯔꯦ ꯊꯥꯎ ꯃꯃꯟ ꯀꯌꯥ ꯄꯤꯔꯦ ꯑꯗꯨ ꯂꯥꯏꯔꯕꯗꯤ ꯆꯥꯈꯤꯗ꯭ꯔ ꯑꯗꯨꯗꯤ ꯆꯔꯥ ꯍꯦꯜꯂꯒ ꯁꯤꯗꯣꯔꯤꯌꯦꯕ ꯑꯗꯨ ꯑꯣꯏꯇꯥꯔꯗꯤ ꯁꯤ ꯐꯅꯅꯕꯒꯤ ꯄꯥꯝꯕꯩꯗꯤ ꯎꯄꯥꯏ ꯑꯃꯠꯇ ꯂꯩꯇꯦ ꯒꯣꯔꯃꯦꯟ ꯅꯠꯇꯅ ꯆꯞ ꯃꯥꯟꯅꯕ ꯂꯝꯕꯤ ꯑꯃꯈꯛꯇꯗ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯅꯨꯡꯁꯤꯅꯅ ꯆꯠꯂꯒ ꯃꯅꯤꯄꯨꯔ ꯍꯥꯏꯔꯤꯕ ꯂꯩꯕꯥꯛꯁꯦ ফজাহনগে প্রজামিয়ামসে নুয়াইহনগে হাইবাস তোদে ইয়াদ্রবা মথৌ নত্র লাইরবদা ইয়াম ছয়ে লয়রেওয়া
5: আইকিনি পুসিপিয়া হংলং সগোলবান তেরা লুগ্রাম দেরতেবি মণিপুর বিনাহা আমা ওয়না ফুজি ফুজি মণিপুর দা থেনারি কুদং চা দেবসিন আসিবি মরমদা ওয়াফং খরা থামজেরি নাহাক লাইতনা তৌলিবা বান ব্লকেটমা মণিপুর প্রজাদা চরাংনবা পুখলি নোমদা চন্দ্রবা ইয়াদ্রবা পোলামসিন আসিগি মামল কা হেন হেঙ্গলকপনা প্রজাসিন দা চাইকিং কা ইয়াপিরি ব্লকেট আমসং লম্বি থিনবনা মরম ওয়রগা ডিলিভারি তৌবদ কুদম চাদব কয়া থেমি হজিক হজিক মণিপুর আয়াম নাহিব অনলাইন শপিং প্লেটফর্ম ইাদবনগদব পোলাম মাই মসিং তামবদ চংদব ইাদ্রব দরকার পোটচাই কয়া ফ্রু আসম অনলাইন ডিলিভারি তৌরগ কিনবী পাম্ব ইচিং ইনসু আবাব কয়া নি আরব সরকার পূর্ণ নাহি খর শান্তি চৌকি মাইকরম মঞ্জে থাব মণিপুর আমি হাইবাসি
6: আই ইসাম লিলং আরাপতি আরাপতি মমাং লাইগাইদেগি কনসাম সঞ্জয় মণিপুরদ থইবে ইরাংসিনা মরম ওইরাগা মখাদ হিদা লাংথক লাকদব সিংসি গাড়ি লাকদবন মরম ওইরাগা আওয়াবদি ইয়ামায়োকনারে আদু স্টেদ সরকারনি খতং মিয়েন খতং সংহনজানি হজিকসে তাসেনা হাইগদি হিদাকসে ইয়াম মরাং গাইন ফংদ্রে হাইনা লওবিয়াই আদেগি নারিব লেনা সু লেনা দি মখল লুই সুনা নাবনিনা দাং মখল সিংসে লুই সুনা দি আদি মরাং গাইন ফংদেব কুটমনে হাইগান্দ আঙ্গাঙ্গি চাননব সঙ্গম বব হজিক ফংবা মরাং গাইন ফঙ্গনব গামদ্রে আখয়গি পোটসে লোল রোটেশন বিজনেস ফগতবনে মেয়েগে হজিকসে লাগবেন খুদংল বিজনেস থেল আনাব মামদু থেল হানি মহসাগে আদমায় নরমেল চলহনি তহনজনি আখ্যই সরকার মণিপুর চৌদানি
7: ইরুমবাম নুসি তোমবি লাইফাম না থামাই বান ইজাম দেওয়ালে কাই বাজার মানুং দাই মা কাইথেন দা আই সিঙ্গাই ইয়োনজাবনি মাপালম দাই পুসলপজে আদো ইকোনমি ব্লকে না খয়জ সহলি বাজি ইয়ামতি সহন গরে কাই হাইনি নুজু থা মতম দনা মুহে সহলি ব্লকে কি আওয়াবা আদগি নুজু থা ইয়োছলপদা লেন স্লাইড থকপগি গাজি লম্বি দা পল্ল লাইবগি সিগি আওয়াবা নিমিত ইয়ামদ্রবদা নিমিত নুমনিনি দা ইয়োরাদি ফাবা নিমিত মঙ্গা তারা নি হেক ইয়োছন ঘরগদি আখয়গি গাছে লয়মক আইছি লয় তুমহিদইনেব আদুগ লয়না পাতলাগা লাকতইনেব ব্লকে দা সোহন বাহারগদি মইনে হেক খুদক দা ব্লকে তোছনিব ক খুদক দা গাছি না লম্বি দা লাইব আসি সিনা নিমিত তারা নি আদগি হানজাঙ পুরা হানজাঙ লাকছ ইয়াওয়েব আদগি আসোম দা হানঘরাজুনে পয়সা দে আখয় দা আদম কলকদইনেব হানগিব লাইব গাদগি পয়সা জে গাউরত্রি গাই দা মইনে হান লো তোবদগি আখয় দা পয়সা পালগা লাবদেব চালান সেম থারা আবদেব আদু খাই দে ওয়াব জে হাতক জে হিনা জু খাই হেলেব তোগগি বে ইরাং সিনা নে সি সিনা মইনে আদুগি মতম মইনে তোগিব নিমিতমক দা ইমা হই গি গানে গাড়ি আনি সে পুরা পটখাবনে হুজি হুজি না আমুই হেন গরে ওয়াব থা আনি সুরক দরবনি জনা তোরাই সে থানি জিরি রোমদ লাই হুজিকসে উখুন জসামি রোত লাই ফেসবুক আঙাং হাই থাকত খোকপদ মাম উবিরঙ্গ লম্বি গাড়ি গাড়ি চাপ ইউ আপন চাপ গাড়ি লাইব আদি থা গাড়ি লোব আদি লোখাদ ওধকি মামগ্রে পলুবই হাইবস লোবদি নাইব হুজি হুজিক মায়োকিব ওয়াব জিরি রোম লাই জিরি হুজি লেস লাই থাকতেন মামদন কো ইউ কয়াইবো সিদাই সিদান হাল লাইব পোসে থা মাই আমি নিমিত তারপানি সুব গাড়ি বক্স চহুম চানবসে গাড়িসে লোক পটলগ লাইনেব সিদা ইমা হয় থিনারগদব আওয়াবসে ইয়াম ঠিক ওয়ানগদগে লম্বি সোগি মাও লাইনসিদ লাগাদি আখয়গি আওয়াবসে খতংজু ফদইনেব কো গে ইরাং থইবসে মারি লাইনব অথরিটি মিয়াম নি ইংশন বিদরা সরকার মিয়াং চং বিদনা সিসিদ লয়শন বিরগদি ইমা হইদি ইয়াম নোয়াইজানি লোকে তৌরবিন হাইজে কাস্টমারগি পুরা কমপ্লেন আরইবিনেব কো কমপ্লেন হাইবদি এ মিয়াম খংদব মিনাদি কো এ গামে সুমাই হেঙ্কলে খুদক্ত হেঙ্কলপাই সামি না ড্রাইভারগি চাজু হেঙ্কতইনি লম হেঙ্কলকদইনেব আদিবাস মণিপুর প্রজা মামদি এ গায়ম্বি মাম সুমায় নইন সানিব ডেট সানাই আসেনবই সুমাই হাইব কো আখয়দি নতব পুরাজে আপ ডাউন সুমায় ডেট সানরপসিদব মাম কাস্টমার থাজদেব কো আখন হেন লোক্রে খোটে হাইবসে পুরা মানগা থাকবসে
8: হৌকিব চাহি কয়াদগি মিয়ামগা নকনা চটমিন্নদুনা আসেংবা আচু

খুদল তামচার বেসে এসে গে ফিল্ম লয়াং আম্বা সাইসাকলি বসিং দি বোনিয়া মামাদি পুষ্পরানী সাইরেংব প্রাণী ইমখা মামাদি সৈরংবা পৈরই থকচম খানবিরাকলি মারুপ সিং দি কাকাইতল মাই কইবিদি বিনিতা চঞ্চনমাদি দেবলা।

কুমার সানুগি নাইটোম খঞ্জল গীত আসে তাহান পংফম আস্ত লানুকচব গীত কীরম মতানের আকাশবাণী ইম্ফাল সঙ্গাই চ্যানেল থরম পড়ি সন্দোচব তঞ্জা ওরকলে পূর্ণমু থাকচরি জে হিন্দ।